0: रोटरडम शहर की रहने वाली राधा, राधा की मांगी हुई गाना बस प्रोग्राम में पेश की गई फिल्म प्रोफेसर, उसी फिल्म का गाना भी आपने सुना मोहम्मद रफी और लता जी की आवाज में जो पेश की गई है। राधा आपको भी शुभ दिन शुभ वीकेंड पेश किया जा रहा है और रेडियो SBS का प्रोग्राम जो है जरूर और जरूर सुनते ही रहना। 030-262-6611 स्टूडियो का टेलीफोन नंबर है। गाना मांग करना है, गाना सुनना है तो जरूर आप स्टूडियो की ओर तार कर सकते हैं, ऐप द्वारा भी आप तार कर सकते हैं और ऐप नंबर होता है 030-262-6611 यानी कि स्टूडियो का टेलीफोन नंबर पर आप ऐप द्वारा भी तार कर सकते हैं। रेडियो SBS का प्रोग्राम पेश किया जा रहा है और प्रोग्राम जरूर और जरूर सुनते ही रहना।
1: Dit is Bas de Leeuw met de hoofdpunten van het radionieuws op Radio SBS. Volgens president Trump heeft het Amerikaanse leger eerder deze week de leider van de Venezolaanse bende Tren de Aragua gedood. De Duitse snelweg A40 die van Venlo via Duisburg naar Dortmund loopt, is tot en met volgend weekend dicht vanwege een onderzoek naar bommen uit de Tweede Wereldoorlog. De overname van het mediaconcern Warner Brothers Discovery door Paramount Skydance is goedgekeurd door de Amerikaanse autoriteiten. Of de deal ook door de Europese Commissie zal worden goedgekeurd is nog niet bekend. De Verenigde Arabische Emiraten ontkennen dat er bevroren Iraanse tegoeden zijn vrijgegeven. Het weer, het is wisselend bewolkt en vrijwel overal droog. Vanmiddag loopt de temperatuur bij een matige tot vrij krachtige westenwind op naar een graad of 18. Tot zover de hoofdpunten van het radionieuws op Radio SBS.
2: Nu de verkeersinformatie op Radio SBS.
3: Dit is Bianca Damink van de ANWB. Er staat file door de Duitse grenscontroles op de A12 vanuit Arnhem. Tussen Zevenaar en de grens heb je een kwartier tijdverlies. Op de A1 van Amsterdam naar Apeldoorn, daar is het druk tussen Hoevelaken en Barneveld en de vertraging is een kleine 10 minuten.
2: Tot zover de verkeersinformatie op Radio SBS.

0: خاص میں یہ گانا بس پروگرام میں پیش کی گئے, اور خاص طور پر یہ خوبصورت پرانی فلم کا گیت آج کی پروگرام میں مانگ کرنے والی تھی اترک شہر کی رہنے والی سپنا. اسپیشل گانا آج کی پروگرام میں مانگ کیا ہے اسپیشل سوموان کے لیے, جو پیش کی گئی پیار محبت کے ساتھ. شبھ صبح شبھ دن پیش کیا جا رہا ہے شبھ ویکینڈ کے ساتھ, اور ریڈیو ایس بی ایس کا پروگرام جو ہے ضرور اور ضرور سنتے ہی رہنا. سننے والوں گھڑی کی اور دیکھا جائے 3 منٹ باقی ہے صبح 10 بجے میں, ہمیں جانا ہے خبریں کی اور, ریکلام نیوز موسمی سماچار اور فرکیرس انفارماسی کی, اور اس کے بعد اور بھی سننے والوں کی مانگی ہوئی گانا بس پروگرام میں پیش کیا جائے گی. آپ بھی اسٹوڈیو کی اور تار کر سکتے ہیں 030-2266-66-11 پر گانا مانگ کرنے کے لیے, ہر ایک کے لیے بس گانا پیش کیا جائے گی, لٹ ہونے کی کوئی ضرورت نہیں, ہر ایک کے لیے ہر ایک تار کر سکے ہے اور اپنا گانا کو مانگ کر سکے ہے.
1: En nu reclame, nieuws en het weerbericht op Radio SBS.
2: Voor exclusieve Indian fashion kleding tegen de hoogste korting ga je naar Muskurata in Den Haag. Met 300 vierkante meter, de grootste in Nederland, met elke week de nieuwste collectie. Lehenga's, bruidslehenga's, anarkali, churidars, kurtis, salwar kabis, dhoti pakjes, kurta pajama's. Exclusieve kleding voor dulha en dulhin. Kinderkleding, armband met naam, sieraden, bridal ketting set, bindi, tasjes, sjaal voor barati, pagri, ook voor grote en kleine murtis. Alles onder één dak bij Muskurata. Heb je binnenkort wat te vieren of heb je een bruiloft, dan draag je kleding van Muskurata. Kom langs bij Muskurata op de Karel Roosstraat nummer 4 in Den Haag en vertel dat je reclame gehoord hebt op Radio SBS of dat Radio SBS je gestuurd heeft. Dan krijg je extra en extra korting. Voor info, bel of WhatsApp. Harpreet op 06-58-88-83-24. 06-58-88-83-24. Check voor update en nieuwste collectie muskurata.nl. Gratis parkeren, 6 dagen per week open, maandag gesloten.
3: Supermarkt Toko de Waag in Utrecht. Bij Supermarkt Toko de Waag elke dag volop nieuwe aanbiedingen. Zoals op verse Surinaamse groenten, verse vis, ook hier verkrijgbaar. Alle kruiden, blikproducten, alle soorten rijst, mithai en alle puja saman, kleine en grote murti. Supermarkt Toko de Waag, Prins Bernhardplein nummer 54 in Utrecht, Zuilen. Telefoon 030-233-42-59. Let op, gratis parkeren.
4: De snelste en goedkoopste manier om reclame te maken is via Radio SBS. Met een minimale budget bereik je direct jouw exacte doelgroep. Bel vandaag nog voor informatie op 030-265-6560. Je kan ook een mail of een app sturen via radiosbs.nl.
5: Dit is Bas de Leeuw met het radio nieuws op Radio SBS. De treinen rond Woerden rijden weer. ProRail meldt dat de stroomvoorziening die door een brand in een transformatorhuisje was uitgevallen inmiddels is hersteld. De railbeheerder had het treinverkeer gistermiddag in een groot deel van de Randstad stilgelegd tot het einde van de dienstregeling. Zo'n 1300 reizigers moesten worden geëvacueerd uit 3 op het spoor gestrande treinen. De voormalig directeur van Milieudefensie Pols, die direct na zijn aantreden in zijn nieuwe baan bij Tata Steel werd ontslagen vanwege het verzwijgen van zijn rechtsextremistisch verleden in Zuid-Afrika, heeft in 2021 het advies gekregen om dat verleden bekend te maken. Dat schrijft de Volkskrant. Pols zegt in een reactie dat hij zich dit advies van het dagelijks bestuur van de Milieuclub niet kan herinneren. Vandaag zal het door de ophef afgetreden bestuur verantwoording afleggen aan de leden. De overkoepelende reisorganisatie ANVR verwacht niet dat veel reizigers gehoor zullen geven aan de oproep van televisiemaker Kees van der Spek tot een boycott van de Verenigde Staten als vakantiebestemming. Van der Spek roept op om het land te vermijden zolang Donald Trump daar aan de macht is. De ANVR erkent volgens een bericht in het AD wel dat reizen naar Amerika onder druk staan. Volgens hen vanwege de dure dollar, bosbranden en moeizame grenscontroles. De Duitse snelweg A40, die van Venlo via Duisburg naar Dortmund loopt, is tot en met volgend weekend dicht vanwege een onderzoek naar bommen uit de Tweede Wereldoorlog. Er moeten twee bruggen in de weg worden vernieuwd en bij het weghalen van het asfalt kunnen er oude explosieven worden blootgelegd. De afsluiting zal waarschijnlijk voor grote verkeersproblemen gaan zorgen. Het weer, het is wisselend bewolkt en vrijwel overal droog. Vanmiddag loopt de temperatuur bij een matige tot vrij krachtige westenwind op naar een graad of 18. Tot zover het radionieuws op Radio SBS.
6: Nu de verkeersinformatie op Radio SBS.
7: Dit is Bianca Damink van de ANWB. Wegwerkzaamheden veroorzaken vertraging. Op de A12 van Den Haag naar Utrecht sta je voor knooppunt Lunetten 40 minuten vast. Vanaf dat knooppunt tot aan Veenendaal is de A12 dit weekend dicht vanwege werkzaamheden. Het is ook druk op de A1 van Amsterdam naar Apeldoorn bij Barneveld. Daar sta je zo'n 10 minuten in de file. En op de A2 van Den Bosch naar Utrecht heb je voor knooppunt Everdingen 5 minuten tijdverlies.
6: Tot zover de verkeersinformatie op Radio SBS. Luister Radio SBS op je mobiel en computer via radiosbs.nl en op alle internetradio.
0: दस बजकर प्रोग्राम में तीन मिनट व्यतीत हो चुका है थ्री मिनटन ओवर तीन स्टूडियो टाइट एक बार फिर से आप सभी सुनने वालों को शुभ सुबह शुभ दिन जहां जहां पर भी आप सभी प्रोग्राम को सुनते हैं पुरानी फिल्मी संगीतों का प्रोग्राम पेश किया जा रहा है इस प्रोग्राम में आज के प्रोग्राम में आप सभी को मौका है स्टूडियो की ओर तार करने के लिए ऐप द्वारा तार करने के लिए और अपना गाना मांग करने के लिए बीते हुए दिनों कुछ सुनने वालों बस सवाल किया कि हमें लेट होना चाहिए नहीं आपको लेट होने की कोई जरूरत नहीं हम सभी यहां पर लेट का काम नहीं करते हैं हर एक के लिए रेडियो SBS होता है हर एक यहाँ पर सस्ती दामों में अपना फरमाइश दे सकते हैं अपना गाना को मांग कर सकते हैं लेट होने की कोई जरूरत नहीं ये सब काम हम सभी नहीं करते हैं स्टूडियो का टेलीफोन नंबर रेडियो SBS का एप नंबर 03-262-66-11 इसी तार की नंबर पर हमेशा आप तार कर सकते हैं गाना मांग कर सकते हैं तो देखा जाए दीमन शहर की ओर हम आपको ले चलते हैं और दीमन शहर का रहने वाला मनोज आज के प्रोग्राम में भी हिस्सा लिया है एक खास बड़ी ही खूबसूरत गाना लेकर के किशोर कुमार की आवाज में टाइटल सॉन्ग आप सुनेंगे फिल्म अगर तुम ना होते उसी फिल्म का टाइटल सॉन्ग प्रोग्राम में दीमन का रहने वाला मनोज ने मांग किया है

0: नहीं करना वो जाके अपनी भैंस चराए।
1: रेडियो SBS लुस्टर ये फिया द वेबसाइट www.radiosbs.nl. Het volgende liedje in het programma Gitaan Kelleher is gezongen door Lata Mangeshkar en Mohammed Rafi. Komt uit de film Dil Tera Diwana en het is Mujhe Kitna Pyar Hai Tumse, Apne Hi Dil Se Poochho Tum, Jise Dil Diya Hai Wo Tum Ho, Meri Zindagi Tumhari Hai.